শ্রোতা বন্ধু, আপনার এই কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্র মিডিয়াম ওয়েভে 248 মিটার তথা 1206 কিলোহর্জ যোগে এফএম 110.3 মেগাহর্জ এবং নিউজন এআইআর এফ মাধ্যমে

0: AIR at 90.
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ଏଥର ଗୌରବ ପଟ୍ଟନାୟକଙ୍କ ଆଉ ଏକ ରଚନାରେ ଶୁଣନ୍ତୁ, ଶିଳ୍ପୀ ତୃପ୍ତି ଦାସ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটিকে দ্বৈত কণ্ঠরে গাইছেন সুভাষ দাস ও তৃপ্তি দাস। গীত রচনা করেছেন গৌর পটনায়ক।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ସୁଗମ ସଙ୍ଗୀତ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ। ଏଥର ଶିଳ୍ପୀ ସଙ୍ଗୀତା ମାସି, ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ସୁରେଶ କୁମାର ଦାସ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: सुरेश कुमार दास को आउ एक रचनार शुणंतु, गायचंती राजा रथ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার

0: আকাশবাণী এট 90।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনন্তু কার্যক্রম সম্পর্কিত সূচনা। শ্রোতাবন্ধু, গ্রীষ্ম কার্যক্রম সারণীরে কিছু নূতন কার্যক্রম স্থানিত করা যাইছে। সকাল 7:45 শুনবে গীত গীতাঞ্জলি, এবং 8:30 কার্যক্রম সঙ্গীত লহরী। মহিলা মানক পাই রয়েছে শক্তিরূপা কার্যক্রম। মাসের শেষ রবিবার অপরাহ্ন 5:15 শুনবে বিকশিত কলাহান্ডি কার্যক্রম। মাসের প্রথম মঙ্গলবার দিন 1:20 শক্তিরূপার ফোন ইন কার্যক্রম হ্যালো ডক্টর। মাসের দ্বিতীয় বুধবার এবং চতুর্থ শুক্রবার চাষবাস কার্যক্রমে ফোন ইন কার্যক্রম। রবিবার সকাল 8:30 রয়েছে পুরোনা গীতক নিয়ে স্মৃতিসাগর কার্যক্রম।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী এট 90, 90 সাল কি আওয়াজ, দিল সে দিল তক নন স্টপ ধমাল, পুরানি আদে নয়া জোশ হ্যায়, দেশ কা রেডিও আব ভি বস হ্যায়। আকাশবাণী কে গৌরময়ী 90 সাল।
4: হ্যালো
5: হ্যালো,
6: আপনক সহ কিছি মিঠা মিঠা কথা, কিছি অনুভব, কিছি অনুভূতির কথা।
4: আম সহ কথা হন্তু ফোন মাধ্যমে প্রত্যেক গুরুবার দিন 11টা 30 মিনিট পর্যন্ত।
6: আম ফোন নম্বর হেলা
7: 0667029562329568।
4: মনে রাখন্তু 0667029562329568, এবং এর প্রসারণ শুণন্তু প্রত্যেক রবিবার দিন সকাল 9টা 10টা পর্যন্ত।
8: হ্যালো
5: হ্যালো,
8: কি
6: হ্যালো? আকাশবাণী ভবানী পাটনা।
9: গ্রীষ্ম প্রবাহ অংশুঘাতর সুরক্ষা পাঁতু, টাণ খরারে বাহারকু যাঁতু না, হালুকা ফিকা ঢিলা সুতা লুগা ব্যবহার করন্তু, ঘরে পরদা টাণন্তু, রাতে ঝরকা খোলা রাখন্তু, যেতে সম্ভব ଥଣ୍ଡା ପାଣି ଗାଧାନ୍ତୁ, ଶୋଷ ନଥିଲେ ମଧ୍ୟ ପ୍ରଚୁର ଥଣ୍ଡା ପାଣି ପିଅନ୍ତୁ, ORS ପାଉଡ଼ର କିମ୍ବା ଘରେ ଉପଲବ୍ଧ ପାନୀୟ ଯଥା ଲସି, ଘୋଳଦହି, ତୋରାଣୀ, ଲେମ୍ବୁ ପାଣି ପ୍ରଚୁର ପରିମାଣରେ ପିଅନ୍ତୁ। ବରିଷ୍ଠ ଖାଦ୍ୟ ଖାଆନ୍ତୁ ନାହିଁ। ଚା, କଫି, ମାଦକ ଦ୍ରବ୍ୟ ଓ କାର୍ବନଯୁକ୍ତ ଥଣ୍ଡା ପାନୀୟ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ବାହାରକୁ ଯିବାକୁ ପଡ଼େ, ସାଥିରେ କଳା ଚଷମା, ଜୋତା, ଚପଲ ଓ ଧଳା ଛତା ବା ଟୋପି ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସାଙ୍ଗରେ ପାଣି ବୋତଲ ନେବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଭୀଷଣ ଖରାରେ ବିଶେଷ କରି ଦିନ 12ରୁ ଦିନ 3ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଶାରୀରିକ ପରିଶ୍ରମ କରନ୍ତୁ ନାହିଁ। ବାହାରେ କାମ କରୁଥିଲେ ଛତା ବା ଟୋପି ବ୍ୟବହାର କରିବା ସହ ଓଦା ଗାମୁଛରେ ମୁଣ୍ଡ ବେକ ଘୋଡ଼ାଇ ରଖନ୍ତୁ। ବନ୍ଦ ଗାଡ଼ି ଭିତରେ ଛୋଟ ପିଲାଙ୍କୁ ଛାଡ଼ନ୍ତୁ ନାହିଁ। ଗୃହପାଳିତ ପଶୁ ପକ୍ଷୀମାନଙ୍କୁ ଛାଇରେ ରଖନ୍ତୁ ଓ ପାଣି ପିଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଶାରୀରିକ ଅସୁସ୍ଥତା ଅନୁଭବ କଲେ ତୁରନ୍ତ ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶ ନିଅନ୍ତୁ।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: জুহার জুহার
1: জুহার রে চৈতু ভে জুহার জুহার
0: বড়া দিন পরে গুড়ো দেখা সাখিয়া থেলা নানি তোর
1: হয়ে রে ভে তোর আর মোর একা ভেট ঘাট নেই হো থাই
0: হয়ে পরে আজ তুই এলে মুই নে মুই এলে তুই নেই
1: ওয়ে হিন্তি হি জোচে না
0: এ সংযোগ রো কথা নানি সংযোগ নেই হি পারুথে আজ সংযোগ হেলা জে নানি কেনতা কেনতা চাষবাস কথা কানা টিকে কহ
1: চাষ তো দেখুছু তরবুজ বিকি সারলি
0: হ্যাঁ
1: এবে নেই কে মিঠা মকা খণে করিছে বল খরাদিনিয়াটা খরাদিনিয়াটা করিছে যে রে ভে খুব যতন করবাকে পড়ুছে
0: বনে কথা নানি আর তার সঙ্গে যতন তো করবাকে পড়বা
1: হয়ে খরাদিনে দেখুছু ম্যাট তো শুকি যাচ্ছে তাকে প্যান বি হিন্তি করে দেবাকে পড়ুছে আর কেতেবেলে কিরা পতেঙ্গা লাগি যা বলি করি হেতির লাগি বি ব্যবস্থা করবাকে পড়ুছে আগনুন
0: হয়ে নানি যে নানি এতকি তো কাম করবু মাতর করবার লাগি ই যে প্রকার খরা হচ্ছে যে কেনে করি হচ্ছে হলে কোন
1: দেখরে ভে চাষি লোক তো আমে চাষ জমিনে খটবাটা
0: হয়
1: খনে মেহনত নি কলে হেবাকে মাতর ক এটা আমি সবে কেতটা কথা মানবাকে বি পড়বা বললু যেনটা কি এগারো বজা পছে খুব খরা বড়ি যাচ্ছে হেতির লাগি আমি কেনটা করে জলদি চাষ জমিকে যাই করি যদি জলদি ফিরতু বিলে আমকে খরা খেবাকে বি নে পড়তা
0: হয় বেশি খরা হেলা বেলকে টিকে আমি ভটা ফটা না রবার কথা যদি অছু বলে কেন গছ গুড়ে দেখি করি শীতলা নে রবার কথা
1: হয়ে আর সাঙ্গে নে জানছু প্যান বোতল গুড় ধরি কর যাইথিলে খুব বনে যেতকি ঝাল বাহারুছে যে রে ভে চাষ জমিনে কাম কলা বেলে মঝি মঝি নে পেন ফুটে নেই পিলে নেই কে আমার দেহির জলীয় অংশ কেতেবেলে সরি যিবা আর জলীয় অংশ কমলা বেলে নানাদি প্রকার রোগ হেসি হেতির লাগি আমার শরীরকে নেই কে যেনতা কি জলীয় অংশ নেই কমবা বলি করি পেন পিবা সঙ্গে সঙ্গে আর যদি অলগা যেনতা দহি পেন লেম্বু পেন এনতা যদি আর যদি যাকে ফল রস যদি মিলুছে বেলে তো বনে কথা বলতো পিবা কথা আর বি যেনটা আমার শরীরকে জলীয় অংশ যোগাবা হিন্তি খ্যাদ মনে বি খেবাকে পড়বা সান বেলে সোর আছে কি নিরে ভেতর মড়িয়া পেজ আমি খুব খু
0: হয়ে হয়ে হয়ে হয়ে মড়িয়া পেজ মড়িয়া জৌ
1: হয়ে অড়ু বেল হেলা বেলে মড়িয়া পেজ দিরা খেলে পেট শীতল
0: হয়ে যে নানি তুই তো যেতকি কথা কইলু এটা আমার দিহি গাগরকে আমি কেনতা করি বনে রখি পারমা আর ই যেন খরা যেনতা হুচে হেনু কেনতা নিজকে আমি বচাই কিনা রখমা হেতার বাবদে কই দেলু মাতর এটা খালি আমার কথা নেই সে নানি আমার সঙ্গে সঙ্গে আমার যেতে বি আমার গৃহপালিত পশু অছন পক্ষী অছন ই সবকর কথা বি আমাকে চিন্তা করবাকে পড়বা
1: নিশ্চয় চিন্তা করবাকে পড়বা রে ভে সেমনে আমার এতকি উপকার করুছন সেমন

0: শুনলু নানি।
1: শুনলি রে ভে, ই শিল্পী দাদা আর তাকর দল বল যেনতা গানা বাজনা কলে মন তো উলাস হেলা। ধন্যবাদ গোটে বি সুন্দরাটা দু।
0: হই হই হই, ধন্যবাদ তো দেমা। তা সঙ্গে সঙ্গে নানি, আমে যেনতা কথা উতলু খরা দিনিয়া আমর কেনতা সুরক্ষা নামা, হ্যাঁ বিশেষজ্ঞ আজ্ঞা গুটে যদি খেটলে না সে আজি হে উপরে একা কহবে, খরা দিনে কেনতা গাই গরুর আমি যত্ন নামা হে উপরে কহবে।
1: শুনু হেনতালে চাল।
2: তো হেন্তি তো আমার বৈঠক কে মঝি মঝি নে বিশেষজ্ঞ আজ্ঞা মানে আসিকি চাষ কামর নূয়া নূয়া জ্ঞান কৌশল কথা মানে কয়েছেন। তো এজ বি আজ্ঞা জনে আসিছেন, আজ্ঞার না হলা কেদারনাথ খমারি, আজ্ঞা গোষ্ঠী প্রাণী চিকিৎসা অধিকারী হিপাশে কলাহান্ডি জেলার করলামুন্ডা ব্লকরে কাম করুছেন। তো আজ্ঞা আজি আমকে কহবে খরা দিনরে গাই গরুঙ্ক যত্ন। তো আজ্ঞা জুহার।
3: জুহার আজ্ঞা।
2: পহেলা করি আপনকর পরিচয় টিকে দে দিয়ন।
3: মোর না হলা আজ্ঞা ডাক্তার কেদারনাথ খমারি, গোষ্ঠী প্রাণী চিকিৎসা অধিকারী করলামুন্ডা।
2: তো আমার চাষী দাদা মানে তো ধান বিরি কুলত মড়িয়া গুর্জি চাষ করবার সঙ্গে সঙ্গে গ্যা গরু ছেল মেড়া কুকুরা পড়ুয়া বি চাষ করছেন। তো খরা দিনে নে এবে তো খরা দিন হিচে গ্যা গরু মানে তো আমার চাষী দাদা মানে যেতকি জানিছন যতন পাতন করছেন, তথাপি বি বঢ়িয়া করি কেন্দা করি খরা দিনে গ্যা গরু মানক যতন পাতন করি পারবে সে বিষয়ে কহি দিও না আজ্ঞা।
3: শ্রোতা ভাই মানকে জুহার, যেটা মুই কহুতিলি যে আপনার খরা দিনে গাই গরু ছেলি মেঢা কুকুড়া বতক আমার যে পশু সম্পদ আছে তাকে কেনতা করে যত্ন নেবে কেন কাজে এটা বহু জরুরি। এবে যে হিসাবে খরা হেসি আমার মার্চ মাস নু জুন মাস পর্যন্ত প্রচন্ড খরা হেসি যেটা কি অসহ্য হেসি, তদ্বারা আপনার গাই গরু ছেলি মেঢা যেতে পশু সম্পদ অছন সবু অংশঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে তথা আপনার মরি হজি বি যাইছি, সেতির লাগি আমকে প্রতিকার নামাকে দরকার। যেটা মুই কহুতিলি যে আপনার যেন গাই গরু মানকে গাঁ গণ্ডারে সকালু ঢিললে সন্ধ্যারে আনসন, কিন্তু দয়া করি মোর অনুরোধ সেটা নাই করবে গাই গরু মানকে পহেলা আপনার দশটা ভিতরে চড়াই করে ধরি আসবে আর উপর বেলি চারটা পরে চড়াবাকে নেবে।
2: তো আজ্ঞা এটা তো বড়িয়া করে বুঝাই দেলে। তো আমি তো গাই গরু রাখিছু বেলে নিহাতি রহবার লাগি গোটে গুহাল দরকার, তো কেনতা রকমর গুহাল হলে এই খরা দিনে আমার গাই বুছরা বড়িয়া করে রহি পারবে আজ্ঞা?
3: যেটা আগর কার্যক্রমে বি আমি কহিছু যে গুহালটে আপনার বৈজ্ঞানিক ঢঙ্গে টিকে হওয়া কথা, যেটা তার লম্বাটা পূর্ব পশ্চিম হওয়া দরকার, ওষারটা আপনার উত্তর দক্ষিণ হওয়া কথা, সেটা হলে কানা হেসি পূর্ব পশ্চিমে হলে আপনার সূর্য কিরণ ডাইরেক্ট নি পড়ে ন, আর সেকেন্ড আপনার যে উত্তর দক্ষিণ হলে পবন যা আসবা আরামে করছি, ভেন্টিলেসন হেসি ভালকি, আউ লাইটটা লগাইবে কি যদি আপনার ইলেকট্রিক লগাইছেন বলে মোর অনুরোধ মানে যদি পারুছেন ফ্যান টিকে লগালে নিহাতি বড়িয়া হওয়া, যেহেতু পবন টিকে বাজবা, যেহেতু গাই গরু বি সে জন্তু যে কি খরা দিনে এই গরমরে সহি নাই পারে, তো ফ্যান বি টিকে দরকার।
2: তো আমি দেখছু যে কেতে আমার চাষী দাদা মানে অখা বস্তাকে ভিজাই করি গুহাল আর খালি জায়গা মন্তি যে পবন যাচ্ছে হেয়াড়ে টাঙ্গি দিতেছন, তো ইন্তি ব্যবস্থা করবার দ্বারা আমার গ্যা মনে কেনতা সুবিধা হইপারছে আজ্ঞা?
3: যেহেতু আপনার গাই মানকর টেম্পারেচর যে তাপমাত্রা কইছু আমি 100 to 101 degrees centigrade, তো তার নু যদি অধিকা হলা বলে আপনার তাকে তাপমাত্রা বড়ি যাইছি আর জ্বর হেলা বলে কইসু কিংবা আপনার দেহ খারাপ হওয়া, তো সেতির লাগি আমাকে কানা করছু তাকে টিকে যে নর্মাল টেম্পারেচর আমার যে অছে যেটা কি আমার বাতাবরণ সহিত আমার সুস্থ রহবা সেভাবে টেম্পারেচরকে আনবা লাগি খরা দিনে যেহেতু প্রচন্ড খরা হতিছি, তার লাগি আজ্ঞা যে কহিলে অখা বুড়াকে ভিজাইকি সবুজ আড়কে লগাই দেলে আপনার থন্ডাটা হওয়া।
2: তো আপনার কথা শুনিকি নিশ্চিত ভাবে আমার চাষী দাদা মানে যে মানে গ্যা গরু রাখিছন বড়িয়া করে গুহাল গোটে তো করবে। আর গোটে মুখিয়া কথা হলো যে গ্যার লাগি খানা পিনার কথা, কেনতা কেনতা রকমের খাদ্য দেলে আমার গ্যা বুছরা সুস্থ রহি পারবা সে বিষয়ে কহি দিও না আজ্ঞা?
3: খরা দিনে গাই গরু মানকে আপনার মুখ্যত সকালে নেহলে সন্ধ্যানে খাইবাকে দেবে, তো আমার যে গাই গরু খাদ্য হলা আপনার পহেলা দানা, যদি দানা আছে তো ভাল কথা, নেহলে আপনার সঘন ঘাস যে আমার বৈজ্ঞানিক ঢঙ্গে আমি যে ঘাস মানে কইসু হাতিয়া ঘাস হলা কি ঋতুকালীন যে ঘাস আছে বর্ষিম হলা কি ওটস হলা কি মকা হলা কি জোয়ার হলা, এই ঘাস মানে যদি আপনার কাটিকি আনিকি দেবে বহুত বড়িয়া করে খাইবা, আর যদি খরা দিনে যদি ধরিয়ন পানি নেই ন পানির অসুবিধা আছে আর শুখি যাইছে বলে তার বিকল্প ব্যবস্থা বি আছে, গোটে এজোলা বলে আপনার জানিথিবে গোটে জগল টাইপর আমি যে কলাহান্ডিয়া ভাষানে জগল কইসু সে এজোলাটা বি আমি খাইবাকে দেই পারমু, এজোলা বর্তমান প্রোৎসাহন চালিছে আমার ডিপার্টমেন্ট তরফর, তারপরে গোটে নড়া আউ ইউরিয়ার উপচাররে বি তাকে হইপারছি, তো এই সব খাদ্য মানে আমি খিলাই পারমা, তো দিনবেলা নাই খিলাই করি গরম জায়গায় যেতকি বেলে গরম হতিবা সেতকি বেলে খাইবাকে নাই দিকি সকালে টিকে দেমা আর উপর বেলি থরে দেমা, আর পানি পানিটা আপনার যেহেতু শুখি যাইতেছি ତ ପାଣି ଆପଣ ନିଜେ ବି ଆଣିକିରି କୁଣ୍ଡରେ ତାକେ ପ୍ରଚୁର ପରିମାଣରେ ପାଣି ଦେବାକୁ ପଡ଼ବା। ଯେହେତୁ ଖରାଦିନ ଖରା ହେଉଛି ତ ସେ ଗାଈ ଗୋରୁ ପାଣି ପିଇବାକେ ବହୁତ ଚାହିଁବେ, ତ ସେଥିଲାଗି ସଫିସିଏଣ୍ଟ ସଫା ପାଣି ଆପଣ ତାକେ ପିଇବାକେ ଦେବେ।
2: ତ ଆମେ ଦେଖୁଛୁଁ ଯେ ଆଜ୍ଞା ଆମର ଗାଁ ଗହଳି ମନ୍ତ୍ରୀ ତନା ମୁସରି ହେଇ ସାରିଲେ ଗାଈ ବୁଛରା ମନକେ ଢିଲା ମରା ଛାଡ଼ି ଦେସନ୍। ତ ଯେନ୍ ଅଞ୍ଚଳରେ ଖଲିଆ ଭୂଇଁ ଅଛେ, ଖରାଦିନେ ଫାଟିକରି ଆଁ କରିଥିସି, ସେନେ ଗାଈ ଗୋରୁର ଗୋଡ଼ କି ଖୁରା ପଡ଼ିଗଲେ ଗାଈ ଗୋରୁଙ୍କର ଗୋଡ଼ ମାନେ ଭାଙ୍ଗି ଯାଇଥିସି, ଇ ଗାଈ ଗୋରୁକେ ଆମର ଚାଷୀ ଦଦା ମାନେ ଯେନ୍ ଢିଲା ମରା ଛାଡ଼ି ଦେଉଛନ୍, ଏଥିରେ କେନ୍ତା କେନ୍ତା ପ୍ରକାର ଅସୁବିଧା ମାନେ ହେସି ଆଜ୍ଞା?
3: ପହଲା ତ ଗାଈ ଗୋରୁ ମାନକେ ଆପଣ ମାନେ ଯେନ୍ ଢିଲା ମରା ଛାଡ଼ୁଛନ୍, ଢିଲା ମରା ଛାଡ଼ିଲେ ଆପଣଙ୍କର ତାର ଯେନ୍ ଗୋରସ ଦଉଥିବା ସେ ଗୋରସ କମେ।

0: ବୀମାର କଥା କହିଲେ ଯେ ଆମର ଚାଷୀ ଦଦାମାନେ ଯଦି ଗାଈ ଗୋରୁମାନଙ୍କ ଲାଗି ବୀମା କରିବେ ବୋଲେ କାଣ ସବୁ ସୁବିଧା ହେଇପାରବା ଆଜ୍ଞା?
1: ଗାଈ ଗୋରୁମାନଙ୍କେ ବୀମା କଲେ ଗୋଟେ ସୁବିଧା ଯେ ଆପଣଙ୍କର ଯଦି କାଲି ସକାଳେ ମରି ହଜି ଯାଉଛି ବୋଲେ ତାର ବୀମା ରାଶି ପାଇପାରିବେ। ଆଉ ମଜା କଥା ଯେ ଆପଣଙ୍କର ସରକାର ତରଫରୁ ବହୁତ ସୁଲଭ ମୂଲ୍ୟରେ କମ୍ ଟଙ୍କା ନେ ଆପଣଙ୍କର ଇନ୍ସୁରାନ୍ସଟା ହେଇପାରବା। ଧରିନିଅନ୍ 20,000 টাকা গোটে গাইর দাম, 20,000 ভিতরে মাত্র 264 টাকায় আপনার জনে কভর করে পার গোটে বরস। এটা অদর ওবিসি আর জেনারেল মানকর লাগি, আর এসসি এসটি কিংবা যে বিপিএল মানকর লাগি তাঠু আর কম 128 টাকার বি হয়ে যাবে। মানে এইসব যোজনা আছে যেটা কি চাষি ভাই মানুষকে মুই অনুরোধ করবি সেমানে তার ফায়দাটা নিয়ন।
0: আপনার কথা মানি করে গায়ে গরুকে ভাল করে যত্ন করবে তো গোটে কথা আমি দেখুছ যে আজ্ঞা এই ছোট ছোট বুছরা মনকে আর কেনা করে বিশেষ যত্ন নি পারমা সে বিষয়ে টিকে কই দিও না আজ্ঞা।
1: ইহাদে বড় আকারে বি আপনার যোজনা গুড়ায় দে হলান যেটা কি আপনার মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগী যোজনা বলসন, যেটা কি আপনার গোটে কাপ রিওরিং ইউনিট খুলবা লাগি বি হইছে, যেটা কি বুছরা মানকর যত্ন নেওয়া লাগি বি অছে। কম সে কম 20 টিকিয়ারু আরম্ভ করে পারবে, সেটা গাই পালন রবি সেটা অছে 20 টিকিয়া গাইরু আরম্ভ করে পারবে, ছেলি পালন রবি 100 টিকিয়া ছেলিরু আরম্ভ করে পারবে। তো এই সব জিনিস কলে আপনার লাভ বি হবা, সুরক্ষিত গাই গরু ছেলি মেনা মানে রই পারবে।
0: তো এটা তো তৈয়ার করে কহিদেলে আজ্ঞা। তো আমার চাষী দাদা মন তো গায়ে বুছরা পোড় ভইস রকিছন, তার সঙ্গে সঙ্গে ছেল মেঢা কুকুরা পুরুয়া বি রকিছন। তো এই ছেল মেঢা কুকুরা পড়ুয়ার খরাদিনে কেদা করে যতন হইপারবা, যতন পাতন করিপারবে সেই বিষয়ে দ্বিপদ কই দিও না আজ্ঞা।
1: আমার ছেল মেঢা কুকুড়া বতক সবু বি রহুছে, যেটা কি আমি স্মল এনিমল কইসু কি মানে ছোট প্রাণী কইসু, তো তাকে বি আমি যেটা মুই গাই গরুর যত্ন কহিলি সেভাবে যত্ন করিপারমা। আর ছেলি মেঢা মানকর গোহাল যেটা কি আমার মচা আদিকরে মচা কিংবা ভাড়ি করি করে রখিপারবে বলে সফা সুতরা রহবা, আপনার পবন যা যাতায়াত রহবা, টিকি ভেন্টিলেসন রখবে। কাঁ যে গোটে গোটে দেখিছুঁ যে আমার টোটাল অন্ধার করে দিয়েছন, সেটা নাই করি করি পবন যাতায়াত টিকি করবার দরকার। প্লস যেটা আমি কৌলু অখাবুরা খরাদিন অখাবুরা যে পাঁচ ভিজাই করবি টিকি তাকে ঢাকি পারবে। আউ কুকুড়া যে পালন আমার গুড়াদে স্কিম অছে কুকুড়া পালন লাগবে, ব্রয়লর অছে 500 ব্রয়লর অছে 1000 ব্রয়লর অছে, এই তার গোহাল পাই বি যোজনা অছে। তো খরাদিনে আপনার যে গরম পবনটা নেই আসুবা তার লাগি টিকি ঢাকলে ভাল হয়, যদি বেণ চটাই হলা কি আপনার অখাবুরা যদি ঢাকুছন আর প্রপরলি তাকে যদি লাইট দই করে রখিছন বলে বি ঠিকঠাক রহবা।
0: তো যা হো আজ্ঞা, আপন আমার বৈঠককে আসলে আর খরাদিনে কেনা করে গায়ে গরু যতন করি হবা সে বিষয়ে কহলে। তো আপন আমাকে সময় দিয়ে আপনার আমার অনুষ্ঠান তরফ আকাশবাণী তরফ অনেক অনেক ধন্যবাদ আর জুহার আজ্ঞা।
1: জুহার
2: তুলি রে ভাই, কেতে নয়া কথা জানি হেলা আজ্ঞা, গোটে গোটে করি কেতে নয়া কথা বুঝাই দেলে। আমার যে পশু পক্ষী মানকর যত্ন নেওয়া কথা হোথিলু সেতিনু আমি আজ্ঞার কথা শুনি করি আর কেতে নয়া কথা জানি পারলু শিখি পারলু।
3: হয়ে পরে নানি কেতে সুন্দরা কথা সবু কহি দেলে, জ্ঞান কুশলর কথা কহলে, আর আমার দাদা আজ্ঞা কে তো ধন্যবাদ দেলে। মাতর আমার বৈঠক তরফ আমি ফুনি টিকে ধন্যবাদ দামা।
2: নিশ্চয় দেমু নিশ্চয়।
3: যে নানি খালি ধন্যবাদ দেলে নেই হিয়ে, কার্যক্রম কে আগে বড়াবাকে পড়সি।
2: হ্যাঁ শুন রে ভাই,
3: হ্যাঁ
2: তুই পাশরুচু মুই পাশরুচে, চাষি ভাই বোন মনকর কথা
3: শুনবাটা। হেনতা চাষি দদার সঙ্গে আমি কথা হিছে, হ্যাঁ
2: হ্যাঁ
3: শোনাবি বলুছে,
2: হ্যাঁ
3: শুনবু হেনতা হলে।
2: হ্যাঁ মুই শুনুছে।
3: হ্যাঁ
4: হেনতা তো আমি ভিন ভিন সময়ানে ভিন ভিন চাষী দোদা মানকে ভেটুথিসু আর তাঁকর নু চাষর হালচাল বিষয় জানুথিসু, চাষর কথা বিষয় জানসু আর তাঁকর নু দুঃখ সুখেসু। তো হেনতা আজি আমার সঙ্গে অছন আমার সঙ্গে গোটে চাষী দোদা। তো পহলা দোদা জুহার।
5: জুহার দাদা।
4: তো পহলা দোদার পরিচয় জানমা।
5: মন্না সহদেব মঙ্গরাজ ইছাপুর ভানিপান্না।
4: তো দোদা আপন এখানে কেতে বরস হলা চাষ কাম করুছন?
5: মুই তো জন্মকানন করুছি, এটা আমার পিতৃ সম্পত্তি।
4: তো আপন তো হেনতা হলে দোদা খুব বরস হলা না এখানে চাষ কাম করুছন, তো আপনকর এতে বরসর অভিজ্ঞতা থিবা অনুভূতি থিবা, তো দোদা আপন ইনে কাণ কাণ চাষ করছন?
5: ইনে বলে আগ করুছিলু পান নাই লাগু থাই, আগ এ পান নাই লাগু থাই যে চনা করুছিলু মুসরি করুছিলু ধান করুছিলু, ধান চাষ সরলা পরে চনা মুসরি করু। এবে যেতেবেলে পান লাগলা ঢিসগুড়া ডেমরোটা, এবে 3 বর্ষ হলা যে খরা চাষ বি করুছু আউ তোমার বর্ষা দিনে বি চাষ করুছু।
4: বহুত বঢ়িয়া কথা দাদা। তো এবে আপন কানা কানা চাষ করিছন দাদা?
5: এবে বলে মুই ধান চাষ একা করিছে।
4: বহুত বঢ়িয়া কথা দাদা। তো এবে আপন যে ধান চাষ করিছন এতার বাবদ নে কই পারবে কি এবে আপন কেন কেন কিসমর ধান চাষ করিছন?
5: মুই বর্ষকে থরেক বদলাসি আর সে ধানকে আর থরে কলে নাই হিয়ে, আজিকালি তো দুনিয়া যুগ বদলি গলা না, যে ই বর্ষ মুই মমতা ধান করিছে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনতলি কৃষি সচেনা সম্পর্কিত কার্যক্রম চাষবাস আকাশবাণী ভবানীপাটনা। সময় রাতে 8টা বাজিবাকু যাচ্ছে। প্রচার করছু কতগুটি দেশবন্ধনা। সমবেত কণ্ঠে প্রথম দেশবন্ধনাটি শুণন্তু গুরুকৃষ্ণ গোস্বামীঙ্কর রচনারু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: বর্তমান শুণন্তু সমবেত, ক্ষমা করিবে, বর্তমান শুণন্তু হরিওম সরণ কণ্ঠর এই ভক্তিগীতটি, রচনা পুরাতন রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষ ভক্তি গীতের শিল্পী হলে পুরুষোত্তম দাস ছেলেটা। শুনন্তু পুরাতন রচনারু।